আধা রাতি তুই হুলহুলি দেই বুলুথিছু মাহেশ্বরী, অধা রাতি তুই হুলহুলি দেই বুলুথিছু মাহেশ্বরী, খড়া খরপর ধরি বুলু মোঝা খুলি, খড়া খরপর ধরি বুলু মোঝা খুলি, জীবন।

গীতিকার রাজা মেহেদি আলী খান, সঙ্গীত মদন মোহন, কথাচিত্র মধ ঘোষ, কণ্ঠশিল্পী তলত মাহমুদ।

কথাচিত্র অনপড়, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীতরচনা রাজা মেহেদী আলী খান, সঙ্গীত মদন মোহন।

কথাচিত্র অন্দাজ, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার মজরু সুলতানপুরী, সঙ্গীত নৌসাদ।

গৌরলক্ষ্মী কার্যক্রম শেষ হল। উপস্থাপনা ভারতী বাগ এবং অন্নপূর্ণা ত্রিপাঠী, প্রযোজনা মনোজ কুমার পূজারি। আকাশবাণী বলাঙ্গীর। আজর কতটি কার্যক্রম সম্পর্কে কহি রাখুছু। এনসিআরটি প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম প্রচার করব অপরাহ্ন পাঁচটার, পাঁচটা বাজে তিরিশ মিনিটে যুববাণী। যুববাণী কার্যক্রম রয়েছে আলোচনার বিষয় বিকশিত ভারতের ডিজিটাল দেয় সেবা। ওড়িয়া ভক্তিগীত শুণবে সন্ধ্যা ছটা দশ মিনিটে। রাজ্যস্তরীয় প্রসারণের কার্যক্রম উজ্জ্বল আম দেশ প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে। রাতে সাতটা পঁচিশ মিনিটে জেলার হালচাল ক্রমে আজ শুণবে রায়গড়া জেলার হালচাল। কৃষিভিত্তিক কার্যক্রম ক্ষেতখোলা প্রচার করব রাতে সাতটা বাজে তিরিশ মিনিটে। রাতে আটটার পুরী শ্রীমন্দির রথযাত্রার প্রস্তুতি সম্পর্কে শুণবে সাক্ষাৎকার মন্দির মুখ্য প্রশাসক সহ। প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর রাতে আটটার। তুলসী রামায়ণর বয়াশীতম ভাগ প্রচার করব রাতে আটটা বাজে পনেরো মিনিটে। রাতে আটটা তিরিশ মিনিটে শুণবে হিন্দি কথাচিত্রর গীত। ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম রাতে দশটার। কতটি কার্যক্রম সম্পর্কে শুনুলে।

0: এবং বাণিজ্য প্রযুক্তিবিদ্যা নিবেশ ও নবসৃজন দ্বারা পরিচালিত ভবিষ্যতর সহভাগিতা গঠন ক্ষেত্রে এই চুক্তিনামা উভয় পক্ষের অঙ্গীকারবদ্ধতাকে প্রকাশ করুছি বলে শ্রী মোদি কহিছন্তি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কহিছন্তি, দ্বিপাক্ষিক সম্পর্কের এই চুক্তিনামা এক মাইলখুঁট সাব্যস্ত হব। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী গোয়েল কহিছন্তি, ভারতের প্রায় 99% রপ্তানি ক্ষেত্র নিঃশুল্ক বাজার প্রবেশের সুবিধা পাইব। দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্যের প্রায় 100% বিস্তার করিব বলি সে আশা ব্যক্ত করিছন্তি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কহিছন্তি, এই চুক্তিনামা বলরে দেশের রপ্তানি ক্ষেত্র অধিক ব্যাপক হয়ে পারিব। ভারতীয় শিল্পক্ষেত্র অধিক ত্বরান্বিত হওয়া সহ ইউকে কার্যরত পেশাদার মানব সম্বল সুফল পাইবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃষ্টিকোণ আধারিত এই পদক্ষেপ দেশের অর্থনীতি আহুরি সুদৃঢ় করিব বলে মন্ত্রী শ্রী সিং কহিছন্তি। এই চুক্তিনামা দেশের আর্থিক স্বার্থক সশক্ত করা সহ চাষী এবং কৃষিক্ষেত্রক সুরক্ষা প্রদান করিব বলে উপভোক্তা ব্যাপার মন্ত্রী প্রহ্লাদ যোশী কহিছন্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কহিছন্তি, বিশ্বস্তরের আয়ুর্বেদ এবং যোগকু এক নূতন উৎসাহ সহ কেন্দ্র সরকার প্রতিপাদন করেপারিছন্তি। নূয়াদিল্লির সুশ্রুত 2026 সম্মেলনীকে উদ্ঘাটন করে রাষ্ট্রপতি কহিছন্তি, বৈজ্ঞানিক মানদণ্ড আধারে প্রাচীন আয়ুর্বেদ শল্য চিকিৎসার পরম্পরাগত পদ্ধতিকে প্রতিষ্ঠা করা প্রয়াস জারি রয়েছে। আয়ুর্বেদ স্বাস্থ্যসেবার বিশ্ব মানদণ্ডক অধিক সুদৃঢ় করা লক্ষ্যে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংগঠন সহ ঘনিষ্ঠভাবে আয়ুষ মন্ত্রণ কার্য করুছি বলে রাষ্ট্রপতি কহিছন্তি। মানদণ্ড আধারিত তথ্য সংরক্ষণ, ডিজিটাল স্বাস্থ্যক্ষেত্র এবং আধুনিক গবেষণা কৌশলর প্রভাবশালী ব্যবহার মাধ্যমে আয়ুর্বেদর বিশ্বব্যাপী গ্রহণীয়তা বৃদ্ধি পাইপারিব বলে রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছন্তি। এভাবে কার্যক্রম আয়ুর্বেদ শল্য চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতীয় সহযোগকে অধিক মজবুত করিব বলে রাষ্ট্রপতি কহিছন্তি।
1: आयुर्वेद चिकित्सा का अध्ययन करने वाली व्यक्तियों की संख्या तो बढ़ रही है, लेकिन चिकित्सक बनने के बाद आयुर्वेद से जुड़े प्रोफेशन में बने रहने वाली महिलाओं की संख्या उस अनुपात में नहीं बढ़ रही। इन महिला चिकित्सकों को आयुर्वेद से जुड़े प्रोफेशन में बने रहने और प्रगति की सीढ़ियां चढ़ सकने के सहायक हो सकने वाले उपायों को सुझाया गया है। मुझे लगता है इतने ही सुझाने से पर्याप्त नहीं होगा, उसको अमल में लाने के लिए सबको सोचना होगा।
0: आपण माने संवाद सुनुछंती आकाशवाणी रो। হায়দ্রাবাদঠারে আজিঠার দ্বাদশ ব্রিক্স শ্রম ও নিয়োজন মন্ত্রী বৈঠক আরম্ভ হয়েছে। এই দুইদিনিয়া বৈঠকরে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর শ্রম ও নিয়োজন মন্ত্রী এবং বিভাগীয় বরিষ্ঠ অধিকারী অংশগ্রহণ করুছন্তি। শ্রম ও নিয়োজন মন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য বৈঠকরে অধ্যক্ষতা করেছন্তি। সামাজিক সুরক্ষাকে প্রোৎসাহন প্রদান করা, শ্রমক্ষেত্রক অধিক সুব্যবস্থিত এবং কর্মক্ষেত্রে মহিলাঙ্ক অংশগ্রহণ বৃদ্ধি করা ভি প্রমুখ প্রসঙ্গগুলিক উপরে এই বৈঠক অবসরের বিনিময় হবার সম্ভাবনা রয়েছে। বৈঠক পূর্বর নিযুক্তি কার্যগোষ্ঠী দ্বারা প্রস্তুত চিঠা ঘোষণানামা উপরে মধ্য আলোচনা করা যাবে। শ্রমনীতি, দক্ষতা বিকাশ, শ্রমিক কল্যাণ এবং সমাবেশীমূলক নিযুক্তি ক্ষেত্রে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগকে সুদৃঢ় করা এই বৈঠকর অন্যতম উদ্দেশ্য। তেহরান আলোচনা পাই আগকু ন আসিলে ইরান বিরুদ্ধে অধিক দৃঢ় সামরিক পদক্ষেপ গ্রহণ করা যাবে বলে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প চেতাবনী দিয়েছেন। এক সাক্ষাৎকারে শ্রী ট্রম্প কহিছন্তি, ইরান বিরুদ্ধে আমেরিকার সামরিক পদক্ষেপ জারি রহিব। আগামী সপ্তাহে ইরানর শক্তিক্ষেত্র এবং যোগাযোগ মাধ্যম ও সেতুগুলিকে লক্ষ্য করে আক্রমণ করা যাবে বলে সে চেতাবনী দিয়েছেন। ইরান পাখে আমেরিকা সহ চুক্তিরে পৌঁছিবা ব্যতীত অন্য কোনসি বিকল্প নাই বলে ট্রম্প কহিছন্তি। পূর্বর খার্গ দ্বীপ উপরে আমেরিকা আক্রমণ করেসারিছে, তবে বিশ্ব অর্থনীতি ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি নকরিবা লক্ষ্য নেই তৈলক্ষেত্রকে বাদ দিয়াযাইছে বলে শ্রী ট্রম্প স্পষ্ট করেছেন। হরমুজ প্রণালী উপরে মত উপস্থাপন করে শ্রী ট্রম্প কহিছন্তি, আন্তর্জাতিক জলপথ পরিবহন পাই এহা এবে মধ্য উন্মুক্ত রহিছে, কিন্তু ইরানর যাতায়াত উপরে প্রতিবন্ধক লগাযাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তা 17 তারিখের চণ্ডীগড়ের জিন্দ্রু দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চলাচলর শুভারম্ভ করবে। পরিবেশ অনুকূল তথা প্রদূষণমুক্ত এই ট্রেন জিন্দ ও সোনপত মধ্যে চলাচল করব। অমৃত ভারত রেল স্টেশন যোজনা অধীনে পুনঃবিকশিত জিন্দ রেল স্টেশন এবং এক মেডিকাল কলেজের শ্রী মোদি এই অবসরের উদ্ঘাটন করার কার্যসূচী রয়েছে। কুরুক্ষেত্রে এক উচ্চ রেলপথ এবং নবীকরণ হয়ে রেল স্টেশনক জাতি উদ্দেশ্যে সে উৎসর্গ করবে। কুরুক্ষেত্রে এই অবসরের এক শিখ সংগ্রহালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কার্যসূচী রয়েছে।

0: ব্যাংকিং ভিত্তিভূমি মুখ্যত সহরাঞ্চল কেন্দ্রিক লা যা গ্রামাঞ্চল এবং দূরদূরা জনসংখ্যা এই সুবিধার বঞ্চিত করে দুই হাজার দশকর প্রারম্ভে দেয় প্রদান পেমেন্টরে ডিজিটাল পরিবর্তনর আরম্ভ হয়েছিল। ভারতীয় রিজর্ভ ব্যাংক 2004 রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস এবং 2010 ইমিডিয়েট পেমেন্ট সর্ভিস আইএমপিএস ভি ব্যবস্থাগুড়িকর প্রচলন করেছিল, যা দ্রুত এবং 24 ঘণ্টা অর্থ স্থানান্তরকু সক্ষম করেছিল। এগুড়িক গুরুত্বপূর্ণ মাইলখুণ্ট লা কিন্তু সেমানকর পহঞ্চ ব্যাংকিং পারিবেশিক ব্যবস্থা ইকোসিষ্টম মধ্যে পূর্বরু লোকমানক সীমিত রহিলা এবং অনেকঙ্ক আনুষ্ঠানিক আর্থিক সেবার প্রবেশ সীমিত রহিলা। ভারতর জনসংখ্যার এক বৃহৎ অংশ ঋণ বীমা কিংবা সুরক্ষিত সঞ্চয়ের উপলব্ধতা বিনা আনুষ্ঠানিক আর্থিক সেবা বাহারে রহিলে এক পরিমাণযোগ্য স্কেলেবল সমাবেশী এবং বাস্তব সময় ডিজিটাল ভিত্তিভূমির অনুপস্থিতি অর্থনৈতিক অভিবৃদ্ধির লাভ সমস্ত পাখে সম্পূর্ণ ভাবে পৌঁছাই পারিলা না।
1: এক পরিবর্তনমূলক পরিবর্তনর আবশ্যকতা স্পষ্ট লা এবং এই আবশ্যকতা হি ভারতর ডিজিটাল দেয় প্রদান পেমেন্ট বিপ্লব পাই মঞ্চ স্থাপন করেছিল। ভারতর ডিজিটাল পেমেন্ট পরিবর্তন তিনোটি মুখ্য স্তম্ভ বিশিষ্ট এক ভিত্তিভূমি উপরে নির্মিত। প্রধানমন্ত্রী জনধন যোজনা, আধার এবং মোবাইল সংযোগ যেগুড়িক সামূহিক ভাবে জেএএম ত্রিমূর্তি ভাবে জনাশুনা। প্রত্যেক স্তম্ভ এক স্বতন্ত্র উদ্দেশ্য সাধন করে কিন্তু সেমানে মিলিত ভাবে লিঙ্কেজ হ্রাস করে থাকে। আনুষ্ঠানিক ব্যাংকিংরে বিশ্বাস বৃদ্ধি করে এবং ডিজিটাল সেবা সহিত জড়িত হওয়া পাই নাগরিক মানুষ প্রস্তুত করে আর্থিক পারিবেশিক ব্যবস্থা ইকোসিষ্টমকু মজবুত করেছেন্তি। প্রধানমন্ত্রী জনধন যোজনা শূন্য ব্যালেন্স অ্যাকাউন্টর বড় পরিমাণে খোলিবা সক্ষম করে লক্ষ লক্ষ লোককু আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় সামিল করে সুনিশ্চিত করেছি যে সবুঠারু পছুয়া জনসংখ্যা মধ্যে আর্থিক ভাবে সংযুক্ত। আধার এক নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয় প্রদান করে এই ভিত্তিভূমিকু মজবুত করে সঠিক লক্ষ্যভেদ এবং সেবার নির্বাধ প্রদানকু সক্ষম করেছি।

গলা কিছুদিন তলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পড়া বহিতি ভুল বাবদ পুরা প্রক্রিয়ার অপরাধিক তদন্ত মূল করবার লাগি নির্দেশ দিয়ে আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। ওড়িশার সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি সংরক্ষণ প্রচার প্রসার লাগি আজ ভুবনেশ্বর লোকসেবা ভবনঠানে পর্যটন বিভাগ আউ ওড়িয়া ভাষা সাহিত্য আউ সংস্কৃতি বিভাগ তরফু জিরাংন থিবার গুরু পদ্মসম্ভব বৌদ্ধ মহাবিহার সহিতে গোটে বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিডা, সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ, মুখ্য শাসন সচিব অনু গর্গ, বৌদ্ধ মহাবিহারর সভাপতিঙ্কর উপস্থিতি থি ই বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। ইতার সহযোগ থি সারা পৃথিবীর পর্যটক মানুষ প্রকৃত আধ্যাত্মিক অনুভূতি মিলবার সহিতে ওড়িশাকে বৌদ্ধ তীর্থযাত্রী আন্তর্জাতীয় গন্তব্যস্থল করা যাই পারবা বলি উপমুখ্যমন্ত্রী শ্রীমতী পরিডা কহিছন। যুবপিঢ়ীঙ্কু নিযুক্তি আর উদ্যোগী করবার লাগি সশক্ত করবার লক্ষ্য নেইকরি ফি বছর আজির দিনে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা যাউছে। ই বছর ই দিবসর বিষয়বস্তু রহিছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল দক্ষতা জরিয়ে যুব সশক্তিকরণ। 2014 মসিহাতি জাতিসংঘ সাধারণ পরিষদ ই দিবস পালন লাগি ঘোষণা করিথিলা। তার উত্তর 2015 মসিহানু সারা পৃথিবীর ই দিবস পালন করা যাচ্ছে। বদলুথিবা ডিজিটাল পৃথিবীর যুবপিঢ়ীঙ্কু কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল প্রযুক্তিবিদ্যা নবসৃজন আউ বৈষয়িক দক্ষতা থি পারঙ্গম করি করি ভবিষ্যৎ রোজগার সুযোগ সৃষ্টি লাগি পথ প্রশস্ত করবার উপরে এই বছর খাস জোর দিয়া যাইছে। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ম রাজ্য সরকারকর দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষা বিভাগ তরফু এ দিবস অবসরে গোটে খাস গণদৌড় কার্যক্রম হয়ে যাইছে। কার্যক্রমকে শিল্প দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষামন্ত্রী সম্পদ চন্দ্র স্বাইঁ, উচ্চশিক্ষা ক্রীড়া ও যুবসেবা মন্ত্রী সূর্যবংশী সুরজ শুভারম্ভ করে। শিল্পমন্ত্রী শ্রী স্বাইঁ কহিছন যুবশক্তি হেউছন রাজ্যর প্রকৃত সম্পদ। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক নেতৃত্ব থি রাইজে দক্ষতা বিকাশ ভিত্তিভূমিকে অয়তকা বরখস করা যাবার সহিতে যুববর্গঙ্কু দক্ষ সশক্ত আউ আত্মনির্ভর বনাবার লাগি চেষ্টা জারি রহিছে। যুববিড়ি মানকর উন্নত কার্যদক্ষতা শারীরিক সুস্থতা আউ সৃজনশীল চিন্তাধারা আইবা দিনে গোটে সমৃদ্ধ ও বিকশিত ওড়িশার ভিত্তিভূমি স্থাপনা করবা বলি উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী সুরজ কহিছন। উপরবেলা ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মিলনী কক্ষন ই দিবস অবসরে রাজ্যস্তরীয় সমারোহর আয়োজন করা যাইছে। আইবা জনগণনা 2027 লাগি জিলাস্তরীয় জনগণনা হ্যান্ডবুক প্রস্তুতি লাগি সুবর্ণপুর জিলা প্রশাসন তরফু অতিরিক্ত জিলাপাল এঞ্জেলিনা প্রধানকর অধ্যক্ষতা থি দুইদিনিয়া ক্ষেত্রস্তরীয় কর্মচারী প্রশিক্ষণ শিবির হয়ে যাইছে। জনগণনা নির্দেশালয়ের যুগ্ম নির্দেশক ডক্টর অভয়নারায়ণ নায়ক আর জিলা সংযোজক শিবম জয়সওয়াল, প্রমুখ তহসিলদার আরআই অমিন, পৌর পরিষদ আর মুনিসিপালিটির অধিকারী মানকর সহিতে 120 জন প্রশিক্ষার্থীকে তালিম দিয়েছিলে। আইবা কালঠানু অগস্ট 15 তক হেবারকে থিবার সারা জিলান সর্ভে লাগি ফি গাঁ বস্তি আর সহরাঞ্চলর সামাজিক আর্থিক পানীয় জল আর মৌলিক সুবিধা বাবদ তথ্য কেন্তেকরি ডিজিটাল জরিয়ে সংগ্রহ করা যিবা সে বাবদে তালিম দিয়া যাইথিলা। উৎপাদন বড়াবার লক্ষ্য থি নুয়াপড়া জিলান কেন্দ্র সরকারকর খাস পাইলট প্রকল্প জরিয়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহার উপরে জোর দিয়া যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় পরিচালনা প্রকল্প দেশের 12টা রাইজে কাম করুবার বেলে ওড়িশা নয়টা সুন্দরগড় নুয়াপড়া কেন্দুঝর নবরঙ্গপুর কোরাপুট জিলান কার্যকারী হচ্ছে। ঢিপ জমিনতি ন ধাড়িয়া ধাড়ি বুনা যন্ত্র আ হুড়া মঞ্জি বুনা যান্ত্রিকীকরণ করবারকে চাষী মানুষ আহ্বান দিয়া যাইছে। উত্তর বঙ্গোপসাগর আউতার লাগিকরি থিবার দক্ষিণ বাংলাদেশ উপরে হেইথিবার ঘূর্ণিবলয় প্রভাবটি আজ উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ সমুদ্র খনি পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ন গোটে লঘুচাপ ক্ষেত্র হয়েছে। এটা সমুদ্র পতন নু 7.6 কিলোমিটর তক লম্বিছে। আইবা দুই দিন ভিতরে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেইকরি পশ্চিম উত্তর পশ্চিম দিককে যাবার সম্ভাবনা আছে। লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গান লগায়ত বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফু আইবা 24 ঘন্টা ভিতরে পশ্চিম ওড়িশার জিলামানকর সহিতে 12টা জিলান অতি জবর বর্ষা হবা বলি কেন্দ্র তরফু সতর্ক করা যাইছে। সেয়াড়ে পুরী ও জগৎসিংহপুর জিলান জবরনু অতি জবর বর্ষা হবা বলি কেন্দ্র তরফু রেড ওয়ার্নিং জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফিরখায়। আইবাকাল হেবা মহাপ্রভু শ্রীজগন্নাথকর বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা ঘণ্ট ঘণ্টা কাহাড়ি সহিতে তিনি রথন বিজে হল আজ্ঞামাল সিংহদ্বার আগকে অনাগলা তিনি রথ পুরীন শ্রীজগন্নাথ মন্দির ডিজিটাল হুন্ডি সমর্পণ ওয়েব পোর্টাল আউ মোবাইল আপ্র শুভারম্ভ কলে মুখ্যমন্ত্রী আউ লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গান লাগি রয়েছে বর্ষা। আজির আঞ্চলিক খবর ইন শেষ হল জুহার।

0: ও 23টি মোবাইল টিম গঠন করা যাইছি। আন্তর্জাতীয় নিশাদ্রব্যর অপব্যবহার ও চোরাচালাণ বিরোধে জেলার সচেতনতা শোভাযাত্রা ও সভা আয়োজন করা যাইতাবেলে নাগরিকঙ্কু নিশামুক্ত সমাজ গঠনর আহ্বান দিয়াযাইছি। ভারত নির্বাচন আয়োগঙ্কো স্বতন্ত্র সঘন সংশোধন কার্যক্রমে রায়গড়া জেলা সমস্ত মতদাতা তথ্যর শতপ্রতিশত ডিজিটাইজেসন সম্পূর্ণ করে রাজ্যের দ্বিতীয় স্থান হাসল করেছি। রায়গড়া পৌর পরিষদ পক্ষ জনকল্যাণ মেলা ও সহরাঞ্চল জনসম্পর্ক কার্যক্রম আয়োজন করা যাই নাগরিকঙ্কু বিভিন্ন সরকারি যোজনা এবং সেবা সম্পর্কে সচেতন করা যাইছি। আন্তর্জাতীয় যোগ দিবস জেলার পালিত হইতাবেলে কোডিঙ্গামাড়ি বক্সাইড খনির উৎপাদন বৃদ্ধি পাই জনশুনানি অনুষ্ঠিত হয়েছে। সেইপরি পিএম কিষান সম্মান নিধির 23তম কিস্তি অধীনরে রায়গড়ার 81,000 অধিক চাষী ব্যাঙ্ক খাতাকু সিধাসলখ অর্থ হস্তান্তর করা যাইছি। জেলা হালচাল আজ এতকি, আসন্তাকালি জেলা হালচালে শুনিবে সম্বলপুর জেলা সম্পর্কে।
1: জেলা হালচালে শুনিলে রায়গড়া জেলা সম্পর্কে। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী।
2: আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর। আম কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হেউচি এফএম ব্যান্ড 101.9 মেগাহর্চ যোগে। তা সহিত প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ ও www.prasarbharati.gov.in র লাইভ রেডিও ট্যাপ্রে মধ্যে কার্যক্রম এক সময়ে প্রচারিত হেউচি। প্রচার করুছু কৃষিভিত্তিক কার্যক্রম ক্ষেত খোলা।

0: দাদা জুহার
1: জুহার বাবু জুহার জুহার
0: দাদা
1: হ্যাঁ বাবু
0: কিনরি কুন্দরাগিরি ওঝে বল তো টিকে বেল হে গলা
1: ও কা করমা বাবু
0: হয়
1: ওবার বুতা তো লাগিছে বাকি বৈঠকের সময় দেখি গরে পলে আসলে যাকে রে না ভেটি হে যাইছি বনে লাগছি হো
0: হয় হয়
1: বাকি গুটে কথা বল তো এহেতে মুই দেখুছেন যে আমার লোক চাষর কবার করবার লাগি টিকে না বাহারবার ন
0: কথা হয়েছে দাদা ইয়াড়ু সিয়াড়ু চৌলশাগ টিকে পাই যাচ্ছেন দুই পয়সা বি হয়ে যাচ্ছে বেলে মেহনত করবারটা বি লোক ঠানে কমি যাচ্ছে
1: হ্যাঁ তারপরে যে লোক মানে আগর চাষ কাম করুলে সে লোক মানে চাষর কবার করবার লেনি বাহারবার বাহারকে পলাউছেন কামধাম করবি তো এটা গোটে বড় সমস্যা বি হওয়া আমার অঞ্চল লাগি কাহিঁকি বেলে বাবু দেখ আমি তো বুষ্টিপুষ্ট অঞ্চল ইন্দ্র আশ্রী জমি সবু আয় বহুত কম জমি পান মড়ালাটা তো সেন্তা জমিথি আমি যদি লোক বাগ নি পাইবা টিকে কবার বুতা করাবার লাগি বইলে চাষতি মনে লাভ নি মিলি পারে
0: বড়টে কথা হয়েছে দাদা যে চাষতি যেতে বেলে যেটা দরকার চাষ তর তর বণিজ মঠ বলিকিরি কহেছন আমি যদি বিলম্ব করে দেলা রুইবারটা পোলহা পকাবারটা সার দেবারটা লটা ঘিচবারটা ধান মড়াবারটা কেনসি কিসমে বি যদি টিকে বিলম্ব হয়েগলানি বেলে চাষতি নিহাতি নোকসান সহবাকে পড়ছে যেনটা যেতে বেলে দরকার কলে যাকি তাহাকে আর ইথির লাগি মহঙ্গা দুনিয়াথি লোক বি নি মিলবার বড়া খুশামত বি লাগুছে
1: বাবু কথা হচ্ছে কারণ কি এতে যে হিসাবে সময় বদলি চালিছে ইহাতে কৃষি যন্ত্রপাতি হি চাষ করবারটা ঠিক আছে বলি ভাব
0: বুদ্ধিমান কথা বল তো কথা হচ্ছে আমার অনেকটে চাষী ভাই বহন মানে বিভাগ নিকে যন্ত্রপাতি নিকে পৌঁছি বি নি পারবার দাদা কাণা কলে এমানে পৌঁছি পারবে কেনতা কেনতা গিরি ই উপরে সচেতন হেবে আজ টিকে বত তো বুধিবারটে
1: দেখো আমার পাখর জেলা থি আমার কৃষি যন্ত্রী নরেন্দ্র পণ্ডা কাম করছেন যে আমার জেলাকে আইসিলে হো এবে
0: দাদা
1: আজ্ঞাঙ্কর সাং হ্যাঁ ভেট পড়লু আজ্ঞা কৃষি যন্ত্রপাতির আবশ্যকতা আমার সমন্বিত কৃষির কেন্তাগিরি অছি সে বাবদরে বুঝাগিরি বুঝাইছিলি
0: আচ্ছা আচ্ছা
1: কথা শুনু
0: বলে বুঝা কথাটি লোক ঠকালো আর শুনু উছুরনি করু
1: হ্যাঁ বাবু
2: আজ্ঞা নমস্কার আপনার পরিচয় টিকে পহলা
3: নমস্কার মু নরেন্দ্র কুমার পণ্ডা নির্বাহী যন্ত্রী কৃষি বিভাগ
1: তো প্রকৃতরে ইঞ্জিনিয়র হিসাবে কৃষি লাগি যন্ত্রপাতির আবশ্যকতা কেতে আছে বলে আপনি অনুভব করছেন
3: কৃষি লাগি আপন আমি যদি মেইনলি দেখমা যে ঠিক চাষ কাম ঠিক টাইমে না কলে আমার অমল বহুত কমি যাচ্ছে তেণু সে যে ঠিক চাষ কাম ঠিক টাইমে করবার লাগি আপনার কৃষি যন্ত্রপাতির আবশ্যকতা আমি পড়ুছে আপনার দেখুছেন লেবর প্রোবলেম আস্তে আস্তে বড়ি বড়ি চালছে তেমন যান্ত্রিকরণ দ্বারা হি সেটা সমাধান হয়ে পার্বা দেখুন আপনার যেতবে পোলা রুইবার কথা সেতবে পোলা না রুইপার্মা লেবর প্রোবলেম হওয়া সেতবে আপনার আমার ট্রান্সপ্লান্টর টেবা পোলা রুয়া মেশিনটে দরকার পড়ুছে
1: আজ্ঞা আজ্ঞা
3: সেন আপনার বিভিন্ন যন্ত্রপাতি ডেমনস্ট্রেসন লাগি রখা হয়েছে দেখবার লাগি জানবার লাগি কেনটা কেন কাম করছি জানবার লাগি আপনার বিভিন্ন স্টল গুড়া তৈরি বিভিন্ন ডিলর গুড়া আসছেন বিভিন্ন কোম্পানি গুড়া আসছেন আপনার ধরুন ট্রাক্টর পাওয়ার টিলর কম্বাইন হারভেস্টর বিভিন্ন যন্ত্রপাতি টিচিং বি দিয়া হচ্ছে চাষী মানে যে আছেন তাকে পাঠ বি পড়া হচ্ছে যান্ত্রিকরণ উপরে পাঠ পড়া হচ্ছে তারপরে অন্যান্য কৃষি ভিত্তিক অন্যান্য যেটা আপনার রোগ পোক আপনার সার ঔষধ কেমি দেবে এইগুলাক বি পাঠ পড়া হচ্ছে তেমন চাষী মানে শিখবার আছে বহু জিনিস ইন শিখিকি যাই তাকে ফিল্ডে কেনটাকে আপ্লাই করবে
1: তো আজ্ঞা ই যন্ত্রপাতি মানে বহুত বহুত দাম বলছেন ইতার লাগি কেন প্রকার লোক চাষী ভাই মানুষ সবসিডি ব্যবস্থা
3: চাষী ভাই মানুষ আজ্ঞা সবু যন্ত্রপাতি চাষী ভাই ভাই মানুষ লাগি সবসিডি রয়েছে আপনার কেমতি 40% অছে কার লাগি 50% অছে ওমেন এসএসজি মানুষ লাগি 75% বি সবসিডি অছে সেটা কৃষি বিভাগ তরফ দিয়া হচ্ছে আউ যেন চাষী ভাই মানে চাহুছেন যেন মেশিন নেবার লাগি আপনার নিকটস্থ আপনার কৃষি যন্ত্রী বা আপনার অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসর তাকে কন্টাক্ট করুন আর তার সুবিধাটা নো
1: বলে ইনু চাষী ভাই মানে জিনিসপত্র দেখিকি কাম শিখিকি যদি যাবে বলে তার এরিয়াতে
3: নিশ্চয় ফায়দা
1: ব্যবহার করে পারবে আর গোটে কথা আজ্ঞা দেখুন মানে
4: ଗୋଟେ ସମୟରେ ଲୋକମାନଙ୍କୁ କାମ ନେଇ ମିଲବାର ବୋଲିକିରି ଲୋକଙ୍କର ଭିତରେ ଅଭିଯୋଗ ରହୁଛେ, ଆର୍ ଗୋଟେ ଆଡ଼େ ଆମେ ଦେଖୁଛୁ ଯେ ଲୋକଙ୍କର ନେ କାମ କରବାର ଲାଗି ଲୋକ ନାଇଁ ନ ଯେ ଲୋକ ମିସିନ୍ର ସହାୟତା ନେଉଛନ୍ ତ ଇତାକେ ପ୍ରକୃତିରେ ଆପଣ କେନ୍ତା ବୋଲି ଦେଖସନ୍?
3: ଦେଖୁନ୍, ଆପଣଙ୍କର କାମ କରବାର ଲାଗି ଇହାଦେ ଲୋକ ନାଇଁ ମିଲବାର୍କେ ବୋଲୁଛନ୍। ଇଆଡ଼େ ମେସିନ୍ ଆପଣ ଚଲାଲେ ଏଟଲିଷ୍ଟ ଗୋଟେ ମେସିନ୍ ଚଲାବାର୍ ଲାଗି ଦୁଇ ଚାରି ଜଣ ଲୋକ ବି
4: ଦରକାର ପଡ଼ବା,
3: ସେମାନେ ବି ସେନେ କାମ କରିପାରିବେ। ପ୍ଲସ୍ ଆନୁଷଙ୍ଗିକ କାମ ଅଛି ଆପଣଙ୍କର, ଧରୁନ୍ ଆପଣଙ୍କର ମେସିନ୍ଟେ ଚଲେଇ ନମା, ଧାନଟା ଆପଣ କ୍ଷେତୁ ଆପଣ ଧାନ ଅମଲ ହେଇଗଲା, କ୍ଷେତୁ ପୁଣି ଆଣବାକେ ପଡ଼ବା, ସେଟାକେ ସେଥିବି ଲେବର ଦରକାର ପଡ଼ବା। ଲେବରର ସବୁବେଳେ ଆବଶ୍ୟକତା ରହିଛି, ସ୍କିଲ୍ ଲେବରର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ସାଧା ଲେବରର ବି ଆବଶ୍ୟକତା, ଆପଣ ସବୁବେଳେ ଚାଷ କାର୍ଯ୍ୟରେ ଲେବରର ଆବଶ୍ୟକତା ରହୁଛି।
4: ତ ଦୁଇ ଆଡ଼େ ବ୍ୟବହାର ହେଇପାରବା, ଦୁଇ ଆଡ଼େ କାମ ହେଇପାରବା, ଗୋଟେ କୃଷି ଯନ୍ତ୍ରପାତିର ବ୍ୟବହାର ହେଇପାରବା ଆଉ ଲୋକମାନେ ବି କାମ ପାଇପାରିବେ।
3: ମେନଲି ଆଜ୍ଞା ତିନିଟା ଜିନିଷ ରହୁଛି, କୃଷି ଯନ୍ତ୍ରପାତି ବ୍ୟବହାର କରିବା ଦ୍ୱାରା କ'ଣ ହେଉଛି, କମ୍ ଖର୍ଚ୍ଚ, ଅଳ୍ପ ପରିଶ୍ରମ, ଅଧିକ ଅମଳ, ଏଇଟା ତିନିଟା ହେଉଛି ମୁଖ୍ୟ ଜିନିଷ। ଅମଳ ବି ଅଧିକା ହେବା, ଖର୍ଚ୍ଚା କମ୍ ହେବା, ଲେବର ବି କମ୍ ଲାଗିବେ, ବା ରୋଜେରୀ ଯେନ୍ଟା କହୁଛୁ ଆମେ, ପରିଶ୍ରମ କମ୍ ହେବା, ହେଲେ ଯାଇକି ଆପଣଙ୍କର ମେସିନ୍ ଲାଗିଲେ। ତେଣୁ ଆପଣ ଧରୁନ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଏକର ରୁଇବାର ଲାଗି ପାଖାପାଖି 15 ଜଣ ଲୋକ ଗୋଟେ ଦିନ ରହୁଛନ୍। ଗୋଟେ ଯଦି ପଲ୍ହାରୁଆ ମେସିନ୍ଟେ ଜଣେ ଲଗାବା ଚାଷୀ, ତାହେଲେ ଆପଣ 2 ଘଣ୍ଟା 2.5 ଘଣ୍ଟାରେ ଗୋଟେ ଏକର ରୁଇ ହେଇଛି।
4: ଆଜ୍ଞା,
3: ସେଦିନ ଖର୍ଚ୍ଚା କମ୍, ଆପଣ ସେ ଜାଗାରେ ବିହନ ବି କମ୍ ଲାଗୁଛେ, ସାଧା ଆମେ ରୁଛୁଁ ସେଥିରେ ଆପଣ 25-30 କେଜି ବିହନ ଲାଗୁଛେ, କିନ୍ତୁ ଗୋଟେ ମେସିନ୍ ଚଲାମା ବେଲେ 15-17 କେଜି ବିହନ ଲାଗ୍ବା, ତାମାନେ ଏତିକି ଖର୍ଚ୍ଚା କମିଯାଉଛି,
4: ଖର୍ଚ୍ଚା ବି କମିଯାଉଛି, ବିହନ ବି ତ ଦାମିକିଆ ହେଲା।
3: ଆଜ୍ଞା,
4: ତ ଚାଷୀର ଖର୍ଚ୍ଚାଟା କମିଯାଉଛି।
3: ଆଜ୍ଞା
4: ଆଜ୍ଞା, ଆର୍ ଗୋଟେ କଥା କହିବେ, କୃଷି ଯନ୍ତ୍ରପାତି ମାନେ ଯେନ୍ ଆସୁଛି, ପ୍ରକୃତରେ ଛୋଟ ଛୋଟ କୃଷି ଯନ୍ତ୍ରପାତିର ଚାହିଦା ବଢ଼ୁଛେ କି ବଡ଼ ବଡ଼ଟା ବେଶୀ ଦରକାର ପଡ଼ୁଛି?
3: ଦେଖୁନ୍, ବର୍ତ୍ତମାନ ତ ସିଷ୍ଟମ୍ ହେଇଗଲାନ କଷ୍ଟମ୍ ହାଇରିଙ୍ଗ, ଛୋଟ ଚାଷୀମାନଙ୍କର ଲାଗି ବି ମେସିନ୍ ଅଛେ, ବଡ଼ ଚାଷୀମାନଙ୍କର ଲାଗି ମେସିନ୍ ଅଛେ। ଯେନ୍ ବଡ଼ ଚାଷୀଟା ଆପଣ ତ ନେଉନ, ରୋଟାଭେଟରଟେ ଜଣେ ଟ୍ରାକ୍ଟର ରଖିଥିବା ଚାଷୀଟେ ନେଉଛେ, ସେ ନିଜର ଯେନ୍ ଯାହା ଜମି ଅଛେ କରିକିରି ବି ଅନ୍ୟମାନଙ୍କର ବି ସେ ଚାଷ କରିଦେଉଛେ,
4: କଷ୍ଟମ୍ ହାଇରିଙ୍ଗ ସେଟା, ତାର ମାନେ ଆମେ ଭଡ଼ାରେ
3: ଭଡ଼ାରେ, ହଁ ତାକେ ଆମେ କଷ୍ଟମ୍ ହାଇରିଙ୍ଗ କହୁଛୁ।
4: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
3: ସେଟା ସେ ନିଜରଟା କରିକିରି ବି ଅନ୍ୟମାନଙ୍କୁ ବି ସାହାଯ୍ୟ କରୁଛି। ଧରନ୍ତୁ ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟର ମେସିନ୍ ଜନ୍ମ ନିଜ ଯେହେତୁ 7 ଏକର 10 ଏକର ଯାହା ବି ଅଛି, ସେ ରୋଇଲା ପରେ ଅନ୍ୟମାନଙ୍କଟା ବି ବର୍ତ୍ତମାନ ସିଷ୍ଟମ୍ ଅନ୍ୟମାନଙ୍କଟା ସେ ରୋଇ ଦେଉଛନ୍ତି, ସେମାନେ ଯାଇକିରି
4: ଅନ୍ୟମାନଙ୍କଟା ରୋଇ ଦେଇକିରି ବି ଚଳି ଯାଉଛି।
3: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,

0: আর সে তাকে রক্ষণাবেক্ষণ নেই পারবার গায়ে দাম খাই দিতাম। এটা ভাবছি আর সবে যদি চাষ করতে বলে ভিড় না পড়তা।
1: আচ্ছা, এই যে রেহাট টিক কান্দুল যদি আরি যোগে দৌথলা বর্ষে কর খাবার লাগি বি হেই উঠলা।
0: আজ্ঞা আজ্ঞা।
1: এটা কেতে বছর হলা টিকে টিকে ধীরে ধীরে বন্ধ করি আসলে ভাই মানে?
0: এটা দেখবার 5-6 বছর হউছি, এবে কমি কমি যাউছে আজ্ঞা।
1: ক্যানাল র সুবিধা হে গলা, ধান থি বনে ফায়দাটা মিললা দুই থর হলা, ইহেতে দর বি টিকে বড়ি গলা নাই কে?
0: আজ্ঞা আজ্ঞা।
1: আচ্ছা, ধান দর যেন বড়িছে, খরচা বি আমার বড়িছে, তো সে কিসমে আমি যেন মেহনত করুছু আর বনে চাষপাতি অতকা টিকে জমি জমা সজাই কি ফায়দা বি নৌছু, তো সবুকে হিসাব কিতাব করমা বলে চাষীকে পুষছে ভাই?
0: দেখুন, হিসাব কিতাব যদি আপনার শেষে অমল করি ঘরকে চিতে বেলে আনবে, তারপরে হিসাব কিতাব যদি আপনার ফার্স্ট যেতবে মূল করিছন ধান মানে পলহা পকানু কি বুনানু আর ছচানু সবু ধান ঘরকে ঢুকাবার তক যদি যেতবে হিসাব করে দেবে আজ্ঞা, সেলকে দেখবে যে নাই গা আর চাষির হাত রে নাই গা, খালি খাইবার মুখে নথিবা আর কিছু নাই। তা
1: লুঙ্গি করিয়া এক দুইটা ঘিনমি বলে ফের বি লাগবাড়ি করবাকে পড়ছি গায়ে গায়ে বলো।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা।
1: চাষ টিকে করবাকে নিহাতি পড়ছি যদি ম্যাট টিকে অছে বেলে।
0: আজ্ঞা।
1: আউ কমিয়া পিলা চাষি ছুয়া চাষ থি গোড় নাই দেলে হাত নাই দেলে ক্ষেতকে নাই গলে তার মন নি বুঝে যেতে জানা কলে জেনাড়ু যেতকি পয়সা পাইলে বি জেনথি লাগি চাষ বুতা করুছু। তুমে বি মাটি উঠিছ চাষ থি আর খুশি বি পাউছ, যা হো কৃপা ভাই আমার সঙ্গে আজ জুড়ি হল। আর তোমার মনর কথা চাষবাতিকে নেইকিরি অঞ্চলর কথা বর্ষা প্যানর কথা ধান রুয়ার কথা কহল মন খুলিকি আমার সঙ্গে বৈঠকি তরফ নু তোমাকে বহুত বহুত ধন্যবাদ জনাওছ। জোহার
2: জোহার ভাই।
0: জোহার আজ্ঞা জোহার।
1: দেখল কৃপা ভাই
2: ও খল খলে যো থান কৃপা ভাই খুশি আন
1: হয়ে
2: কোন দাঙ্গনি লাগলা আমি কথাবার্তা হলা তাঙ্কর চাষী জীবন র কথা কহিলে হো
1: হয়ে
2: সুখ দুঃখর কথা দুইপদ কহিলে
1: জহ ভল লাগলা যে সে আমার গোটে জুনা সুরতা। আর যেতেবেলে কথা হউথিলি তাকর মনর গহকি কে সোর পকাই দেউথিলি আগর কথা কে আর ইছনর বার্তা কে নেইকিরি যে শুন তো
2: তে কথা ভিতরে মনটা পরছা নাই কলে তো মজা না লাগে।
1: ওয়ে আর পরছা হবার আসল মাধ্যম হউছি ই গীত দাদা শুনু।

0: 3 ঘন্টা লাগিথায়। পহণ্ডি শেষ পাখাপাখি 12:30 মধ্যাহ্নে হব এবং পরবর্তী পর্যায়ে শ্রী মদন মোহন এবং শ্রীকৃষ্ণ বিজে পরে চিতার লাগি এবং বেশ শেষ হওয়ার পরে গজপতি মহারাজ দ্বারা ছেড়া পহরা কার্যক্রম রয়েছে। পাখাপাখি 2:30-3:30 ভিতরে হব এবং চারমাড়া ফিটা ঘোড়া ও সারথি লাগবে পরে রথ টণা আরম্ভ কার্যক্রম পাইঁ অপরাহ্ন 4টাকু নির্ঘণ্ট রখা যাইছে। আমি আশা করছু মহাপ্রভুঙ্ক কৃপার যে নির্ঘণ্ট প্রস্তুত হয়েছে সেই হিসাবে হব বলে আমি আশা এবং প্রার্থনা করছু।
1: অনেক সময় দেখা যাইছে পহণ্ডি সরলা রথ টণা আরম্ভ হলা, কিন্তু রথ উপরে সংখ্যাধিক সেবায়তঙ্কর উপস্থিতি বেড়ে বেড়ে দর্শনরে অসুবিধা সৃষ্টি করে ভক্তঙ্ক গহণরে, সেথিপাই কোন এথর ব্যবস্থা করা যাইছে?
0: ভক্ত এবং ভগবানক মধ্যরে কেই ন আসন্তু সেটা আমি সবুলে শ্রী মন্দির প্রশাসন তরফরু চাহিছু। এবং আপন গোটে গুরুত্বপূর্ণ এবং গোটে সেনসিটিভ প্রশ্ন করিছন্তি, যেতেবেলে বি সুনাবেশ হউ কিংবা রথ টণা বেলকু বি হউ, যদি কোনসি সেবক মহাপ্রভু শ্রীজিউ মানক আগরে ঠিয়া হউছন্তি, ভক্ত মানে সেতরে নিরাশ হন্তি। এবং সেই ক্রমরে আমি ব্যবস্থাবলীরে স্পষ্ট ভাবে উল্লেখ করছু এবং আমার যেতবে আলোচনা হয়েছি দৈতাপতি নিযোগ এবং অন্যান্য নিযোগ সাংরে, আমি তাঁকু বিনম্র নিবেদন করছু যে কোনসি হিসাবে সেমানে ভক্ত এবং ভগবানক মধ্যরে ছিড়া হেবে নাই এবং কোনসি প্রকার অন্তরায় সৃষ্টি করিবে নাই। আমি আশা করিবা সমস্তে আমার যে এপিল আমি করিছু সেতরে সেমানে সহমতি রখিবে, এবং যদি কোনসি প্রকার বিশৃঙ্খলা কেহি করন্তি, আমি বিশৃঙ্খলাকারী সেবক মানক বিরুদ্ধে মধ্য কার্যানুষ্ঠান গ্রহণ করা পাই তাঁকু কহিছু যে সেমতি কিছি সিচুয়েশন ন আসু।
1: এই পহণ্ডি সময়রে শ্রীমন্দির মধ্যে দর্শন পাই যদি কিছু শ্রদ্ধালু চাহান্তি, টিকেট ব্যবস্থা বা কোনসি দর্শন করিবার কিছু ব্যবস্থা করা যাইছে কি এতর প্রশাসন তরফ?
0: প্রতিবর্ষ ভলি পহণ্ডি পাই গোটে টিকেট করা যায়, কিন্তু সেটা লিমিটেড টিকেট থাকে, যে ভক্ত কিংবা শ্রদ্ধালু সেতরে ভাগ নেওয়া পাই চাহান্তি তাঁকো পাই বিক্রির ব্যবস্থা করা যায়, কিন্তু যেহেতু সংখ্যাধিক ভক্ত চাহিবে যাওয়া পাই তেণু সেটা বহুত লিমিটেড নম্বরস রে থাকে, তেণু যে আসবে নিশ্চিত ভাবে সেমানে মহাপ্রভুঙ্ক কৃপা ভিক্ষা লাভ করিপারিবে, কিন্তু যদি বি কেউ আসিপারু নাহান্তি শৃঙ্খলিত দর্শন পাই বড়দাণ্ডরে এবং সিংহদ্বার চকড়ারে এবং অন্যান্য জায়গায় সুরক্ষা দৃষ্টিকোণর ব্যাপক ব্যবস্থা করা যাইছে, প্রশাসন তরফর মধ্য ব্যবস্থিত ঢঙ্গরে দর্শন হব তা উপরে ব্যবস্থা করা যাইছে, তেণু আমি সমস্ত এপিল করা চাহিবু সমস্তে যা বি ব্যবস্থাবলী রয়েছে বা প্রশাসন যা কটকণা বি রয়েছে তাকে সমস্তে মানি চলিবা, কারণ বহু লোক আজিকা দিনে বাহারু গাড়িরে আসছন্তি, মোটর সাইকেল কিংবা কার কিংবা বসরে আসছন্তি, তেণু কিছুটা ট্রাফিক কটকণা বি রহিব, যা বি কটকণা বা পুলিশ প্রশাসন হোক কিংবা প্রশাসন তরফর যা বি কিছু আকট রহিব তাকে সমস্তে মানিবা এবং স্বচ্ছতা মধ্য বজায় রাখিবা, যেতেবেলে বি কোনসি আমার এতে বড় যাত্রা হচ্ছে আমি সহরর স্বচ্ছতা মধ্য বজায় রাখিবা, এবং কোনসি হিসাবে সুরক্ষা দৃষ্টিকোণর যা বি পরামর্শ দিয়া যাচ্ছে, যেমন কি আপনার গোটে ছোট উদাহরণ দিয়ে কবি, যদি কোনসি শ্রদ্ধালু ভক্ত আসুচার রথযাত্রায় সামিল হওয়া পাই সেতবে আমি গহনা কিংবা পয়সা ঠিক হিসাবে রাখিবা, তেণু যদ্বারা কি আমি কোনসি অসামাজিক তত্ত্বকু সেতরে সুযোগ দেবা নাই তার ফায়দা নেওয়া, তেণু আপনার জরিয়ে আমি সমস্ত অনুরোধ করবু যা বি সরকার তরফর বা প্রশাসন তরফর বা শ্রীমন্দির প্রশাসন তরফর যা বি ব্যবস্থাবলী পরামর্শ রয়েছে সমস্তে তাঁকু মহাপ্রভুঙ্কর কৃপা ভাবি সমস্তে মানি চলিবা এবং ঘোষযাত্রার সফলতা কামনা করিবা।
1: স্যার এথর আমি দেখুছু যে গুন্ডিচা মন্দির যাহা প্রভুঙ্কর জন্মবেদী তাহা দেহে বহুত নবকলেবর হচ্ছে, কিভাবে ভাবে সে ভক্তঙ্কু আউ জগন্নাথঙ্কু স্বাগত করিবা পাই প্রস্তুত?
0: শ্রী গুন্ডিচা মন্দির আম ঘোষযাত্রা কাহিঁকি আম শ্রীক্ষেত্রর মহিমা এবং যাহা বি তার তত্ত্ব অছি সেথিরে অঙ্গাঙ্গী জড়িত, এবং শ্রীগুন্ডিচা মন্দির হিঁ হচ্ছে আড়প মণ্ডপ বিজে হেবে ঠাকুর মানে যেতবে ঘোষযাত্রা সময়ের, এবং তাহা হল শ্রীজীউ মানকর জন্মবেদী, আড়প মণ্ডপরে দর্শন করা অনেক শ্রদ্ধালু ভক্ত আসছন্তি, তাঙ্কর ধাড়ি দর্শন ব্যবস্থা করা যাইছি পুরা সিংহদ্বার সামনারু শ্রীগুন্ডিচা মন্দিরর, এবং আপনাকু সূচনা নিমন্তে কহিবি যে চলিত বর্ষ আমি শ্রীগুন্ডিচা মন্দিরর যাহা বি কিছু উন্নতিকরণ করিয়া কথা আমি পরিকল্পনা করিলে তাকু গত বর্ষটারু আরম্ভ করা যাইছি। গত বর্ষ ঘোষযাত্রার পূর্বরু আপনার দেখিথিবে যাহা তার পশ্চিম পার্শ্ব অছি তার নাকচণদ্বার হউ সিংহদ্বার হউ সূচনা কেন্দ্র হউ অভ্যর্থনা কেন্দ্র হউ বাকি যাহা বি পারিপার্শ্বিক উন্নতিকরণ করা যাইথিলা, চলিত বর্ষ আমি আউ টিকে তাকু ব্যাপক করিছু। উত্তর পার্শ্বরে যে গুমুট অছি যে নৃসিংহ মন্দির পাখরে তার সম্পূর্ণ ভাবে নবীকরণ করা যাউছি আম কলিঙ্গ স্থাপত্যরে, এবং বাকি তিনোটি পার্শ্ব যে রহি যাইথিলা প্রাচীরর বাহ্য প্রাচীরর তার খণ্ডলাইট প্রস্তর আচ্ছাদন এবং মন্দির ভিতরে মধ্য যে চটাণ অছি তাকু সম্পূর্ণ ভাবে নবীকরণ করা যাচ্ছে, নূয়া হিসাবে আমি তাকু প্রস্তর চটাণ গুড়ি নূয়া করুছে, এবং বল্লভ ঘর টুনিয়া মহল এবং আজ যে আমার দোষশালার যে এনেক্সি অছি তাকু সম্পূর্ণ ভাবে নূয়া করা যাচ্ছে, এবং সম্পূর্ণ প্রক্রিয়ারে আমি যে সেবায়ত বন্ধু মানে অছন্তি ଆମ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପରିଚାଳନା କମିଟିର ଯେଉଁମାନେ ସେବକ ସଦସ୍ୟ ଅଛନ୍ତି ଏବଂ ସେବକ ସମ୍ପୃକ୍ତ ସେବାର ଯେଉଁମାନେ ସେବକମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କ ପରାମର୍ଶ ଆମେ ନେଉଛୁ। ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିରର ଯେଉଁ ନାଟମଣ୍ଡପ ଅଛି, ଜଗମୋହନ ଅଞ୍ଚଳ ଅଛି, ତାକୁ ମଧ୍ୟ ବାତାନୁକୂଳିତ କରାଯାଉଛି। ଏଲ୍ଇଡି ସ୍କ୍ରିନ୍ରେ ଆମେ ବିଭିନ୍ନ ସୂଚନା ଦେବା ପାଇଁ କରିଛୁ, ତେଣୁ ଆମେ ଚାହିଁବୁ ସମସ୍ତେ ସେଥିରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭଲ ଅନୁଭୂତି ନେଇପାରିବେ ଏବଂ ବାହୁଡ଼ା ଯାତ୍ରା